বিচর্কো বেলেইমা বিচর্কো বেলেইমা ঝংঝঙে বগনে ঘরে কোলাম অবত ছড়া কুদনে বোলাম দিন ভরে খেলদ মলাই নেই ভুল সাত পরে পছি আমার লাইফ।

তিন চার পাঁচ, দুই তিন চার পাঁচ ছ, গন্দে সব গরে কুসপ না দেখি মায়ানু, মাইরে তিন্র সিউদু মারে কো।